Oude Graaf, ik krijg niet wel aan Dulheraja Wesley, Akash Gopi. En Rotterdam, ik krijg niet wel aan Dulhan Rani, Suragni, Jangiki, Vivasanskar. Aaj hun wel een goeie gemaakt per. Didi, Karishma, Gopi, Chota Bhai, Kli, Bari, Pyaar, Dular, Mahabbat, Kesaad, Nahma, Kofarmash, Kri. Wesley, Akash, Gopi en Suragni, Jangiki, Vivasanskar. Aaj 16 tarik mei, ik hun wel een goeie gemaakt per. Mama Anita, haar kisoen en papa Jerry Gopi, beta ke waaste. दीदी करिश्मा गोपी छोटा भाई के लिए सभी लड़कन की तरफ से मामू के लिए बधाई शुभकामना प्यार मोहब्बत के साथ पेश है।

0: आपके घर पर आने वाले दिनों में किसी का मुंडन संस्कार है, मुंडन संस्कार होने वाला है। उजाला रेडियो पर आप फरमाइश दे सकते हैं 15 फरमाइश फॉर्मार होने तेरो ऑफ उजाला रेडियो स्टूडियो मेल नार info@ujala.net
1: De leukste, de lekkerste en de mooiste hits. Ujala Radio, your number one radio.
2: You are.
3: Dit is het Ujala nieuws. Goedenavond, ik ben Frans van der Heuvel. En de dode bultrug die bij Denemarken is gevonden, blijkt Timmy te zijn. Het dier spoelde gisteren aan op het eiland Anholt met een tracker die...